শ্রোতাবন্ধু, আজির দুনিয়ারে অনেক ক্ষেত্রে মানুষমানে সমৃদ্ধ হয়েছে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি করেছেন, জীবন জীবিকার সেমান বহু সুধার আসছে। কিন্তু আজ সময়ের গোটে বড় চিন্তা ঘারিছে সমস্ত ভিতরে সারা পৃথিবীতে, তা হচ্ছে পরিবেশ সুরক্ষা। অর্থাৎ আমার পরিবেশ সুরক্ষিত না, বায়ু প্রদূষিত হয়ে গেল, জল প্রদূষিত হয়ে গেল, মৃত্তিকা মধ্যে প্রদূষিত হয়ে গেল। তা মানে আমি আমার দৈনন্দিন জীবনের যা সব প্রাকৃতিক উপাদান বা আবশ্যকতা সব রয়েছে সেসবুরে আউ শুদ্ধতা না, বিশুদ্ধ অম্লজান কণ্ঠিকা মিলুছে বঞ্চাপ নিঃশ্বাস নেওয়া, পৃথিবী তো পাল্টিগলে গোটা নিয়া পিণ্ডুলা,

শ্রোতা বন্ধু, আজ আমি সত্যি গোটে অস্বাস্থ্যকর পরিবেশ ভিতরে বঞ্চুছু। আমার পরিবেশ ধীরে ধীরে প্রদূষিত হবার লাগিছি। এই প্রদূষিত পরিবেশ পাই পৃথিবীর যে স্বাভাবিক জলবায়ু রয়েছে সেতিরে বহু ব্যতিক্রম ঘটলে। আজ আমি যে অসহ্য গরম গুড়গুড়ে ছটফট হচ্ছে, তারপরে বর্ষা কু অপেক্ষা করি রয়েছে কত বর্ষা আসব, কিন্তু বর্ষা আসুনি ঠিক সময় যদি বা আসছে নিয়ন্টিয়া বর্ষা হচ্ছে, যা ফল চাষবাসে আমার জীবন জীবিকা বহু ভাবে প্রভাবিত হচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, বর্তমান সময় পরিবেশ প্রদূষণ এক গম্ভীর সমস্যা উঠছে। শিল্প কারখানার ধূয়া, আমি যে গাড়ি ঘোড়া সব ব্যবহার করুছে, যেটি আমার গোটিয়ে গাড়ি চলে যাইবা কথা সেটি দশটা গাড়ি রয়েছে, সৌকরে আমি ব্যবহার করছে। তাপরে আমি যে বর্জ্যবস্তুগুড়ি আমার ঘর বাহুছি বা আমি যা ব্যবহার করুছে তাকে এটি সেটি পকাই দেছে। বিশেষভাবে আমি যে পলিথিন বা প্লাস্টিক দ্রব্য সব ব্যবহার করুছে সেসব যে বর্জ্যবস্তু হচ্ছে সেসব মাটির মিশছে। এমতি কিছু অব্যবস্থিত বর্জ্য পদার্থ পরিবেশকে প্রদূষিত করুছে, এর প্রভাবে বায়ুর যে কোয়ালিটি বা গুণবত্তা রহবা কথা সেটা কমি যাচ্ছে। অনেক লোক আপনার দেখবে সে শ্বাসক্রিয়ার অসুবিধা হচ্ছে, শ্বাস রোগ, বিভিন্ন প্রকার হৃদরোগ, মধুমেহ, এইসব অনেক ভাবে আমার জীবনশৈলী বা পরিবেশগত প্রদূষণ কারণ হচ্ছে। এই সমস্যা প্রতি কিন্তু সচেতন হবার সময় আসছে শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধু, জলবায়ু পরিবর্তন আজ বিশ্বব্যাপী চিন্তার বিষয় হয়েছে। পৃথিবীর তাপমাত্রা বড়া সহ অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটুছে। অত্যধিক গরম, বন্যা, ঘূর্ণিঝড়, মরুড়ি ভি ঘটনা বারম্বার ঘটুছে। এর প্রভাব কৃষি, অর্থনীতি এবং জনজীবন উপরে পড়ুছে। তেণু প্রকৃতি সহ আমার সন্তুলন রক্ষা করা নিহতি ভাবে আবশ্যক। তবে আমি যে বিভিন্ন বহু পরিমাণে জঙ্গল ধ্বংস করে চালছে, সবুজিমাগুড়ি ক্ষয় করি চালছে, তা আমার বিপদ। গছ আমাকে অম্লজান প্রদান করে, বায়ুমণ্ডলক বিশুদ্ধ রাখে। কিন্তু আধুনিক বিকাশ নামে অনেক বনাঞ্চল নষ্ট হচ্ছে, ফলে জৈব বিবিধতা হ্রাস পাচ্ছে, বর্ষার পরিমাণ এবং ঋতুচক্র প্রভাবিত হয়েছে। তেণু বৃক্ষরোপণ

0: এই তো পিতা মধ্য আসিলেণি এটি
1: দেবর্ষি প্রণাম চরণে
2: নারায়ণ নারায়ণ
1: পুত্র যাহা যাহা প্রকাশিলা দেবকী এঠারে কিড়ে মাত্র নুহে মিথ্যা তোর যোগে শ্রেষ্ঠ মুহি ধরণীরে আজি তুহি মোর সুখর তরণী নীলমণি
2: নরাধব মূঢ় অরজিণ মহাপাপ শ্রেষ্ঠ বলে মণুছ নিজক বাপি সহ বাক্যাড়প ন যোগায় কেবে
1: রোষ কিম্পা কর মুনিবর করিথিলে অপরাধ শ্রীচরণে তব করিবি মু প্রতিকার করন্তু প্রকাশ
2: মনে পকা অতীতর কথা থিল যেবে পতি পত্নী কংস কারাগৃহে পুত্র রিষ্ট খণ্ডনার্থে করিথিল সত্য বিপ্রঙ্কু করিব দান অয়ুতেক ধেনু ঐশ্বর্য ভুঞ্জিন এবে দ্বারকা ভবনে সংকল্প কথাটি মনু গল কি পাশরে
1: দেবর্ষি সত্য কথা পকাইছ মনে এবে দয়া বহি কুহন্তু উপায় কিপরি পাইবি মুক্তি সংকল্পরু মোর
2: নারায়ণ নারায়ণ যাও বসুদেব

0: এই তো নন্দ রাজাঙ্ক সহ রাণী যশোদা এণিকি আসুচন্তি। নারায়ণ নারায়ণ নারায়ণ।
1: প্রণাম চরণে দেবর্ষি।
0: সুখী ও রাজা রাণী?
2: আউ কেউ সুখ দেখিবাকু আম্ভ আসিছন্তি মুনিবর? গলা দিনু মো নয়ন পিতুলা রামকৃষ্ণ এ গোপপুর পালটিছি শ্মশান ঢের্বাক নিষ্পন্দ।
3: হ্যাঁ দেবর্ষি, কৃষ্ণ হরা প্রাণ কেনি আম্ভে এঠারে ভাগ্যকু আদরি পড়ি রহিছু। মো কানুকু তা কিছু জানিছন্তি দেবর্ষি?
0: নারায়ণ নারায়ণ, আম্ভে পরা সেই রামকৃষ্ণঙ্ক নিকটরু আসিছু মা যশোমতী।
2: রামকৃষ্ণ পাখরু আসছন্তি? হ্যাঁ, সেমানি সেমানি কুশলের অছন্ত দেবর্ষি।
3: কুহন্তু কুহন্তু দেবর্ষি, আম্ভ পাই সেমানি কিছু বারতা পঠাইছন্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: প্রিয় শ্রোতা বন্ধু,
1: হ্যাঁ,
0: সিন্ধু তটে যে পুরুষোত্তম ক্ষেত্র বিরাজমান করেছি
1: হেলা
0: তার আশ্চর্য ঐলৌকিক কথা ভঞ্জ প্রমাণ করতে
1: কোন কহতি
0: সে ভূমি।

প্রশ্ন আপনে বেনি পাশে বিজে স্নেহী বড় ভগ্নি ঠারে মধ্যে সে বিরাজে জগন্নাথ বলভদ্র দুই পাখরে বসি মঝিরে ভৌণী সুভদ্রা কু বসেই থিবারু ভৌণী ঠারে তাঙ্কর অপার স্নেহ বলি স্পষ্ট জনা পড়ুছি সেথিপাই ভঞ্জ কহিলে সুমনরে।

0: প্রিয় শ্রোতা বন্ধু
1: হেলা
0: সত্যভামা রূপকু প্রশংসা কলা দানব গোসিহ
1: হেলা
0: কইলা যা হবার হউ এভলি সুন্দরী কু নেই মো রাজ্যকু মতে যিবাকু পড়িব
1: ঠিকই
0: তেণু আকর্ষণ করি ধরিলা সত্যভামাকু
1: এ

0: দয়া ময়
1: হিরণ্য
0: কলস্নহার
1: কুরুপতি সভাস্থলে দ্রৌপদী চিন্তিলা কালে

প্রভাকর পাত্র, প্রমোদ পাত্র, সুদাম ভাই এবং লিখেছেন মোহাম্মদপুর বিলাহাট কটক রু। আপনার শুনবা চাইছেন নীলমাধব কথাচিত্রর গোটিয়ে গীত, গীতটি গাইছেন শুক্লা বোস এবং বন্দিতা দাস।

0: ఏటి శశల కార్యక్రమ నారీ మహల.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি।

0: ବ୍ୟାଙ୍କିଙ୍ଗ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ ହେଲ୍ପଲାଇନ 1930 ମନେ ରଖନ୍ତୁ। SBI ସଚେତନ ରୁହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1964 মেনশন করে না সেথিরে আপনার শুনবাক চাইছেন প্রফুল্ল কুমার সিংদেওঙ্ কণ্ঠে বাইমান শপথ ভেদ গীতটি অভিরাম পরমহংসঙ্ রচনার খুব সুন্দর গীতটি তবে শ্রোতা বন্ধু আপনার যেতবে এসএমএস লিখুঁচ সেতবে নিজের না এবং কোটি রুচার না লিখবাক আদৌ ভুলতু না।

0: তাহলে নিশ্চিত ভাবে পরিবেশ পরিষ্কার রহব এবং আমি রোগ শোক ঠিক ভাল আমি দূরে রহবা।
1: আপনার বহু সুন্দর মতামত দিয়েছেন ভাই, আপনার কথার নিশ্চিত ভাবে যুবগোষ্ঠী বহু কিছু শিখবা পাইবে, আমার শ্রোতা বন্ধু মানে আপনার সহ নিশ্চিত সহমত হবে। তবে এমতি আমার সহ যোড়ি হয়ে রয়ে থাকে, আপনার মূল্যবান মতামত আমাকে এমতি দৌথান্তু। বহুত বহুত ধন্যবাদ ভাই, নমস্কার।
0: নমস্কার নমস্কার, রইলে আপা নমস্কার।
1: হ্যালো ফোন ইন প্রতিক্রিয়া।
2: হ্যালো ফোন ইন প্রতিক্রিয়া। হ্যালো স্বয়ংপ্রভা ম্যাম, হ্যালো প্রীতি ম্যাম, নমস্কার। দিস ইজ মামা মিশ্র, আই অ্যাম ফ্রম ভুবনেশ্বর। সমস্ত কেমতি অছন্তি এ খরারে?
1: আরে বাহ, আমা মামা ভুনি, আমা চুলবুলি মামা ভুনি ফোন করিছন্তি। বহুত বহুত ধন্যবাদ, আপনা আমা সহ সবুবেলে এমতি কানেক্ট হইকিনা রহুছন্তি, আমাকু কল করুছন্তি। আমার প্রতিক্রিয়া কার্যক্রম হো বা ফোন ইন সম্পর্ক কার্যক্রম হো, সবুবেলে আপনা আমা সহ যোড়ি হইকি রহুছন্তি।
2: কাইকি যে আপনা দিল্লু এতে ভাল পাউছন্তি, ডাকুছন্তি না, কথা ন হইকি রহি হউনি, ঠিক কইলি না?
1: নিশ্চিত নিশ্চিত ভুনি। আপনা কেমতি অছন্তি প্রথমে কোন্দু?
2: মু তো ভালো আছি, এবে টিকে খরা কমিছি, এক্সারসাইজ করছি, আরে বালকনিতে বসছি, আরে আম সুর মুড়ি খাওছি। আপনার দিয়ে কথা হচ্ছে, মো মতামত মো ভাই ভী মানে শুনবে, কিছু কামর লগাইবে, সেটাই মু আহরি খুশি আছি।
1: আচ্ছা, আজির প্রতিক্রিয়ার বিষয়বস্তু কন রয়েছে আপনার তো জাঁথিবে নিশ্চয়? আচ্ছা, তা উপরে আপনার প্রতিক্রিয়া কন রহব কুহন্তু?
2: যেহেতু এবে আমার পরিবেশ দিবস আসুছি আগুকু, তো আপনার সচেতন বার্তা সবুলে আমার যুবাণী আমার সমস্ত এটা উঠাউছি, যেহেতু আমার সোসাইটি কিছু বার্তা যাও, আন্ড কাহি না কাহি মো কথা আমার আরজেস মান কথা শুনিকি আমার যদি কি ঠিক কামরে আসবে আমার প্রোগ্রাম সার্থক হয়ে যাব। পরিবেশ সফা নিহাতি করা দরকার, পরিবেশের সফা দায়িত্ব কর্তব্য রহবা যুবপিঢ়ির নিহাতি দরকার। কাইকি খালি গোটিয়ে দিন মু সবুলে কুয়ে গোটিয়ে দিন বনাইলে হবনি, 365 পরিবেশ আমাকে সফা রহা দরকার। সেই পরিবেশ আমি নিঃশ্বাস নৌছে, তাপরে আমার কোন আমার বিল্ডিং শপিং মল সব এগুলা সব তৈরি হচ্ছে, তারপরে গছ কাটি দৌছে, জঙ্গল সফা করে দৌছে, কংক্রিট ভি সবুড়ে জুয়ার দেখবে খালি কংক্রিট হি কংক্রিট, আমি সেই গছ আমাকে অম্লজান দৌছি। আর আমি করিয়া কথা গিফট কু কাটিকি গছ উপহার, আমাকে সমস্তে গছ লগাইয়া কথা গছ উপহার দেবা কথা। যদি সেই পরিবেশ খারাপ হচ্ছে, দেখুন খরা ছাই বর্ষা সন্তুলন পৃথিবীর রহুনি, তো আমাকে খরা ছাই বর্ষা আমাকে ভোগিয়া পড়ুছি, বন্যা বাত্যা ভোগিয়া পড়ুছি, তো সেই খনিজ পদার্থ না আমি সব ইয়াড় সাড়ু আমি এগুলো সব করুছে, জুয়ার দেখবে খালি ঘর ঘর ঘর জঙ্গল সফা করছে, যাহা বি হো আমার সেটা আম হিসাবে না সেটা। আর আউ গোটে কথা কহবি মু, এটি পরিবেশ দেখুন আমি কোণ গোটে মানে কেতে বিষাক্ত হয়ে গেল, নেক্সট জেনারেশন পরিবেশ মানে কোণ জাঁবে, ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট মানে কোণ জাঁবে। আর আউ গোটে কথা আমি কোণ দেখুন, গোটে পৃথিবী হল গোটিয়ে পরিবেশ গোটিয়ে, তো সেই প্রকৃতির দাউ আমি সহিয়া পড়ুছি। যদি ঘর খারাপ হয়ে যাচ্ছে রিপেয়ার করি হব সিফ্ট করি হব, প্রকৃতি তো গোটিয়ে না, প্রকৃতি যদি ওয়ান্স খারাপ হয়ে গলা এইযব কোণ, তো আমি সব কুয়াড়ে যা, তো সেইটা আমাকে ভাবিয়া পড়ব। তো সেই গছর হি অম্লজান মিলুছি না, তো আমি গোটে গছ কাটুছে, দশটা গছ লগাও, তারপরে কাটিয়া আমি কে কবে, আমি তো বঞ্চলে দুনিয়া তিষ্টিব না, আমার আখাপাখ এনভাইরনমেন্ট সমস্তে বঞ্চা পড়ব, এই সেই পরিবেশ আমি সমস্তে রয়েছে। তারপরে আমি যাই কইপার আম পরিবেশ আমি আগামী ভবিষ্যতের যুবপিঢ়ি মানে দায়িত্ব কর্তব্য ঠিক সে আমি নিভাই পারা, আজির যুবপিঢ়ি আগামী ভবিষ্যৎ।
1: বহুত বহুত ভালো কথা কইলে আপনার ভণী, মানে আমার সমস্ত উন্নতি পাই কি আমি যাহা যাহা সব গড়ুছে, কলকারখানা হোক ঘর হোক রাস্তা হোক শপিং মল হোক, আপনার যে সব জিনিস কহিলেন সেসব আমি যেতে যা গড়ুছে, সত্যি কোণ আমি গোটে উন্নতি বাটে যাচ্ছে না, আমি গোটে অবনতি ডাকি আনুছে, এটা আমি ভাবিবা দরকার। আপনার বহু একদম ঠিক কথা কহিছন্তি, নিশ্চিত ভাবে যুবপিঢ়ি যে বি আমার আজ কার্যক্রম শুনুবে সে আপনার কথার বহু অনুপ্রাণিত হয়ে বহু কিছু শিখবা পাইবে, বহু সুন্দর ভাবে নিজের অভিমত আপনার দিয়েছেন, এমতি আমার সহ যোড়ি হয়ে রয়ে থাকে ভৌণী, প্রতিটি প্রতিক্রিয়া কার্যক্রমের নিজের প্রতিক্রিয়া আমাকে এমতি দৌথান্তু, বহু বহু ধন্যবাদ ভৌণী।
2: থ্যাংক ইউ ম্যাম, বহুত ভাল লাগিলা সামিল হয়ে, একচুয়ালি আপনার যদি জাঁপারি আমি বালকনি ছোট বগিচা বনাই দিয়েছি, যদি আমি যদি অন্য মানুষ কহবা আমি নিজে দেখি আমি সেটা করুছে কি না, আমি যদি পাখাপাখি যাচ্ছে না আমি সাইকেলে যা পদযাত্রা করা, সাইকেলে যা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ হয়ে যাব, আমি কাহিনি ফিজিক্যাল দিনের আমি এক্সারসাইজ ভুলে গেলে আজকাল এত আমি বিজি রয়েছে, আর আমি যদি দশ জন গোটে ঘর বাহুছে পাঁচ জন, তো আটলিস্ট আমি কার যা গোটিয়ে কারে নহলে দিটা কারে, তো এইটু কাহি না কাহি পলিউশন কমিব না, আমি ঘরে যদি শো অফ করি দশটা আছি মানে দশটা কারে যা, তো আমার ঘর তো পলিউশন পড়লা, আমার এখানে লোক সেয়া কলে আমার সেটি তো করতে পারিবা না, তো এইটু ছোট ছোট ইনিসিয়েটিভ গুলো আমি যদি উঠেই পারিবা, তো পরিবেশ আমার হাতে আছে, আমি সুস্থ সমাজ গঠন গোটে করে পারিবা।
1: বহুত বহুত ভালো কথা কইলে আপনার ভণী,
2: ওকে দুই জনকে নমস্কার, বাই বাই, লাভ ইউ, টাটা,
1: নমস্কার। হ্যালো ফোন ইন প্রতিক্রিয়া।
3: অপা নমস্কার।
1: নমস্কার ভাই, আপনাকে আমার শ্রোতা বন্ধু মানুষ প্রথমে নিজের পরিচয় দিয়ে দিও।
3: বুলু পট্টনায়ক, ঘসিপুরা, আনন্দপুর, কেন্দুঝর কৌছিলি।
1: ভাই আপনাকে সাদরে স্বাগত করুছু আজ।

শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, যে প্রকৃতি আমার মা তার যত্ন নেবা, তাকে সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, প্রচুর বৃক্ষচারা

0: শ্রোতা বন্ধু, পরিবেশ সুরক্ষা নেই জাতীয় ও আন্তর্জাতীয় স্তরে অনেক প্রকার চিন্তন মন্থন করা যাই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। এসব ভিতরে প্রত্যেক মানুষের মধ্য পরিবেশ সুরক্ষা দিগরে চিন্তা করিবার আবশ্যকতা রয়েছে। সবু মানুষ যদি সচেতন হবে, এ দিগরে যত্নবান হবে, তবে সমস্যা অনেক পরিমাণে কমিযিব। এই যেমিতি ছোট ছোট কাম পাই অল্প বাট যাবাকু থিলে গাড়ি ব্যবহার নকরি যদি সাইকেলরে যিবা আসিবা করা যান্তা, তবে পরিবেশ প্রদূষণ হেবারু অনেক পরিমাণে রক্ষা মিলি যান্তা। আজি সমগ্র বিশ্বরে পালন করা যাচ্ছে বিশ্ব সাইকেল দিবস। এই অবসরে সংক্ষিপ্ত অভিমত রখন্তি আইনজীবী জ্যোতিরঞ্জন নায়ক।
1: সাইকেল আমার শরীর প্রতি বহুত উপকারী, লক্সারি পাই মধ্যে ব্যবহার করছু। সাইকেলটে আমি কিনিলে সেটা কম অর্থরে আমার সমস্যাকে সমাধান করিপারু। সাধারণ লোকটিয়ে তার কম অর্থরে সাইকেলটিয়ে কিনি তার গুজরাণ বি মধ্যে মেটাই পারে। বর্তমান আমি মোটর চালিত যান উপরে এত মাত্রায় নির্ভর নকরি সাইকেল উপরে নির্ভর কলে ভাল। যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার ভিতরে যাওয়া পড়ুছে তাহলে আমি সাইকেল ব্যবহার করা দরকার। শ্রমজীবী মানে যে কাম করা যাচ্ছেন সে যেত কম বাট যাচ্ছেন তাহলে 10 কিলোমিটার ভিতরে সাইকেল ব্যবহার করতু। সে অর্থনীতি সুদৃঢ় হব, সে তেল পয়সার বঞ্চবে এবং সাইকেল নেলে শরীর মধ্যে সুস্থ রহব। এতদ ব্যতীত স্কুল কলেজ পিলা মানে যাচ্ছেন সে সাইকেল দিয়ে যাও। বর্তমানে যে জঙ্ক ফুড খাওছেন পিলা মানে সে মেদবহুলতা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ মানে কৌছেন যে সে ওজন কমাইবাকে পড়ব, সেমানকে সকাল মর্নিং ওয়াক দরকার, সেমানকে কাম দরকার। ব্যস্ত উল্টা সময় ভিতরে সেমানে কাম করিয়া পাই প্রস্তুত হন্তি। তেমন যদি স্কুল কলেজ গলা মানে পিলা মানুষ সাইকেল দিয়া যায়, শ্রমজীবী লোক মানুষ সাইকেল দিয়া যায়, যে অফিস কি যাচ্ছেন 5-10 কিলোমিটার ভিতরে সেমানকে মধ্যে সাইকেল দিয়া যায়, তাহলে তাঙ্কর শরীর সুস্থ রহিব, জয়েন্ট গুড়া মধ্যে ভাল কার্য করিব। জাপান লোক মানে 57% লোক মানে সাইকেল কু ব্যবহার করতে, সেমানে সাইকেল ব্যবহার করতে, তাদ্বারা পরিবেশ সুস্থ রুহে, তাঙ্কর পরিবেশ উপরে বেশি গুরুত্ব দিয়ন্তি। সাইকেল এলে মধ্যে কম রাস্তায় যাইপারিব। ইউএস র লোক মানে 65% লোক সপ্তাহ থরে লেখা সাইকেল ব্যবহার করতে। ইন্ডিয়ারে মানে 27% লোক সাইকেল প্রত্যেক দিন ব্যবহার করুথিবা বেলে 50% লোক পাখে সাইকেল অছি। ভারতবর্ষের সবুঠার অধিক সাইকেল ব্যবহার করছেন ওয়েস্ট বেঙ্গল লোক, তারপরে রয়েছে মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, এমান মধ্যে সাইকেল কু বহুত গুরুত্ব দেউছেন। আমি মানক সচেতনতা সেই পরিমাণে বড়িবা দরকার। কলেজ যাওয়া পিলা মানুষ গাড়ি নদী সাইকেল দেওয়া, যাদ্বারা আমার রাস্তাঘাটর সংকট অছি, ট্রাফিক সমস্যা অছি, পিলা মানকর বয়স সেতিক হই নাই গাড়ি নিয়ে যাওয়া পাই লোক আমি গাড়ি দিয়ে দেউছে, তার মধ্যে সমস্যার সমাধান হয়ে পারিব। সাইকেল চলাইলে চলাচঞ্চল অবস্থায় সেমানকর শরীর মধ্যে সুস্থ রহিব, পলিউশন হব নাই, অধিক তেল পড়িব নাই, রাস্তাঘাট জাম হব নাই। সাইকেল বহুত আবশ্যকতা আছে। বৈজ্ঞানিক মানে কৌছেন যে দিনক দিন তেল সরি যাচ্ছে, তেল সরি যাবার তৈল সংকট দেখা যাব বিষয়ে। তেল সংকট দূরিবা পাই হলে আমাকে সাইকেল আবশ্যকতা বহুত রয়েছে।
0: শ্রোতা বন্ধু, আসন্তু সমস্তে এ দিগরে চিন্তা করিবা, সক্ষম অনুসারে সাইকেল চলাইবা, গাড়ি মোটর উপরে অধিক নির্ভর নকরি সাইকেল দ্বারা যথাসাধ্য যা আসিবা করিবা। এদ্বারা খালি আমার নুহে, আম দেশর সমগ্র বিশ্বর মধ্য অনেক সমস্যার সমাধান হয়ে যাব।

শ্রোতাবন্ধু এথর আপনার ভারতীয় সেনারে অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনারে নিযুক্তি পাইঁ অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত মাসের এক তারিখ আরম্ভ হয়েছে। এই পরীক্ষা আসন্তা 12 তারিখ যায় অনুষ্ঠিত হব। কলকাতার নিযুক্তি জোন্রে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি শহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হব। ওড়িশা রাজ্য পাই এই পরীক্ষা 7টি শহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হব। অনলাইন

শ্রোতা বন্ধু, জীবনের আরম্ভ ও শেষের ব্যবধান ভিতরে গোটে লম্বা রাস্তা। জীবন সরি যায় সত, কিন্তু কথার অছি কেবে পাঠ সরে না, কেবে বাট সরে না। সেই

শ্রোতা বন্ধু, কথা কহুলে এটি কথা সরে না, কিন্তু সময় সাথে এটি কথা সারিবাকু পড়ে। কিন্তু দুনিয়ারে এমিতি কিছি কথা যা আমার জীবন পাইন সেতিকি অমূল্য এবং উপযোগী। আজর বিজ্ঞান তথা প্রযুক্তি বিদ্যাকু সাথী করি শ্রোতা বন্ধু, আমি যেতে আগকু বড়িলে মধ্য নিজকু যেতে সহজ এবং সরল কলে মধ্য এ পাদ চালিবা শিখু, এ মুন্ড সেতিকি বোঝকু বহু, এ হাত সেতিকি কর্ম করু। যে চালিবারে বুহাইবারে অবা কর্ম করিবা পছরে রহিছে আম শরীর, সেতিকি সুস্থ অনুভব করিবার চাবিকাঠি। তেণু আমি যেতে শিল্পর উন্নতি কলে, যেতে প্রকারের যন্ত্রচালিত গাড়ি ব্যবহার কলে মধ্য, সাইকেল সববে সাইকেল, রাস্তার সাইকেল, মুক্ত বায়ু, খোলা আকাশ, গহীর পাটর সরু রাস্তা দিয়ে অবা পিচু সে চালু থাকে, আগকু সেমিতি গড়ু থাকে, আম শরীর সেদিকে সুস্থ রখু থাকে। তেণু শ্রোতা বন্ধু, আসুন সবুপরে বি আমি সাইকেল চলাইবা, নিজে সুস্থ রহিবা সহিত অন্য মানুষ সাইকেল চলাইবাকু কহি সেতিকি সুস্থ রহিবাকু কহিবা। এই কথা সহ গীত গীতিকা আজ পাই এতিকি উপস্থাপনার মুঁ থিলি নলিনীকান্ত বিশ্বাল।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কম সময়ের অধিক ফায়দা মাত্র গোটিয়ে ক্লিক রে, বড়িয়া।
4: অজনা লিঙ্কস উপরে ক্লিক করন্তু নাহিঁ। আরবিআই কহে
5: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
6: কাস্টমার কেয়ার তরফ ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হইযিবো, এই লিঙ্ক পরথি APK ডাউনলোড করে নিয়ন্তু।
7: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଆମ ଗୀତରେ ପରବର୍ତ୍ତୀ କଣ୍ଠଶିଳ୍ପୀ ସୋମେଶ୍ରୀ ରଥ ଶିଳ୍ପୀ ଗାଇଛନ୍ତି ସଚିବ ମହାନ୍ତିଙ୍କ ରଚନାରୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট।

দেব ঋষি যদি প্রভু মনা করে দিয়েছি তাকে করে নারদ চিন্তা কলে কন করবি প্রভু তো কার্পণ্য হয়ে কহিলে মনা কলে গোটি সুন্দর পদ আজ্ঞা।